pak je koffie en chai erbij, want die man is er al. Die man is er al, die man is er al. Ja, koffie en chai, lekker aan het jaar. Hoor je? Pak je koffie en chai erbij. Anand, je koffie komt er zo aan, hoor. Dus maak je niet druk vandaag. Toen na druk maken, kan je. En laten we samen kijken naar een wereld, Ikdunia, waarin vrijheid niet vanzelfsprekend is. Nahaiga. Er zijn nog heel veel landen. Dunia me ikatakat deze jahape vrijheid na hega. Democratie na hega. En wij mogen van geluk spreken. Ki hamlok Holland me aswati. Dekh le to ye gano ham dhale bati tere jaisa yaar kaha. और आदमियां आए गए यहां तुरंत यहां स्टूडियो में आए गए नाउ ये सीट इज वंडर परफेक्ट आउट आनंद हैं तेरे जैसा ओ यार द माइक्रोफोन स्टार्ट नो वाशालो नो नहीं तो ओपन ओकर गटिया बस चाहे सीटी थी करके

0: dus ook jij bent zo'n fan van Bollywood muziek? Zet je radio dan vast op Ujala Radio. Kijk voor de frequenties op onze site www.ujala.nl.
1: चलिए सुनो, चलते हैं अगला नगमा की तरफ. उजाला रेडियो पर सुनिए ये नंबर.

कश शरिया तेरा इश्क है पिया रंग जाओ जो मैं हाथ लगाऊं आई द फिल्म ब्रह्मास्त्र Ja, dit was de stem van Pritam samen met Sashwant Singh en Antara Mitra on the vocals. En je hoorde ook de stem van Arijit Singh. En ja, het volgende nummer, dat is de stem van Deo Negi. Ja, een bijzondere titel. Girlfriend Cheater lees ik hier.

Koffie en chai erbij, want die man is er al. Die man is er al, die man is er al. Ja, koffie en chai, lekker aap te jaar. Hoor je? Pak je koffie en chai erbij. Aan je koffie komt er zo aan, hoor. Dus maak je niet druk vandaag. Toen na druk maken kan je. En laten we samen kijken naar een wereld, ik doe ja, waarin vrijheid niet vanzelfsprekend is. Nahaiga. Er zijn nog heel veel landen. Duniame ikatekat deze jahape vrijheid na hega. Democratie na hega. En wij mogen van geluk spreken. Ik heb ook Holland mee aanzwart. Dekh le to ye gano ham dhale badi tere jaisa yaar kaha. और आदमियां आए गए यहां तुरंत यहां स्टूडियो में आए गए हैं नाउ यू सी देयर वंडर परफेक्ट आउट आनंद हैं तेरे जैसे ओ यार द माइक्रोफोन स्टार्ट नो वाशाल नो नहीं तो ओपन ओकर गटिया बस चाहे सीटी थी करके

0: Live vanuit de Hoogstad.
1: Safe BV, al 38 jaar de groothandel in tropische en exotische producten. Safe BV, South American Food Express BV in Rotterdam. Rotterdam. Rechtstreekse import van groenten, fruit, dranken, kruiden, diepvries, snacks, sauzen en nog veel meer. Uit Suriname, Zuid-Amerika, Azië, Afrika en de Caribbean. Dagvers en van topkwaliteit. Bezoek onze ruime cash and carry in de Spaanse polder, Vlaardingweg 53. B in Rotterdam. Ja, ja, vanaf dit jaar zijn wij 7 dagen per week open voor professionals in retail en horeca. Horeca. Safe BV. Taste the tropics. Let op, toegang alleen met KVK-inschrijving en BTW-nummer. Meer info op safebv.nl.
2: अगर आपके घर पर जन्मदिन है, सालगिरह है, जो भी खुशियां है, उजाला रेडियो पर अगर आपको फरमाइश देना है, 15 फरमाइश, 15 आवाजें फॉर मार 100 यूरो ऑफ उजाला रेडियो, स्टूर योर ईमेल नर info@ujala.nl, 15 आवाजें फॉर मार 100 यूरो ऑफ उजाला रेडियो.